0: আমার খাবার খাবার বেশি সুয়ারি কইছা ফেরারি সুয়ারি কইছা ফেরারি ইসকা বনা যায় না ফেরারি তাই মাস্তাস এই মাইনা না তো কই বাহার যায় জানলার বেশি নস ওইারি চিরু চিরু মন পছে হামুই খালু মন তুই চলে বেশি নস ওইারি ওয়াইচা ইসকা পিকা পলো তাই এটা সাখ ইন্দি পুতো
1: বের তো কই পাতাছি আপা মো রখলে পাছি
0: মে সুয়ারি ওয়াইচা হাপির বেশি নস ওইারি খুলবা না খান করে ইসকা কথা বেশি নস সুয়ারি কইছা বিয়া বেশি নস।